শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায়।

11,655 কিলোহার্টজ দিয়ে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের প্রধান H-3 রকেট সফলভাবে 6টি উপগ্রহকে পরিকল্পিত কক্ষপথে স্থাপন করেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার কিছু আগে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে H-3 রকেটটি উৎক্ষেপণ করা হয়। জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা জানায়, রকেটটি স্থিতিশীলভাবে ওপরে উঠতে থাকে এবং উৎক্ষেপণের প্রায় 15 মিনিট পর প্রায় 580 কিলোমিটার উচ্চতায় তার নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। পরবর্তীতে 6টি ছোট উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা হয়। এর ফলে মিশনটি সফল হয়েছে। গত ডিসেম্বর মাসে পরিচালিত আগের H-3 উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছিল। জাক্সা পেলোড সাপোর্ট কাঠামোর একটি সমস্যা সংশোধন করে প্রায় 6 মাস পর উৎক্ষেপণ কার্যক্রম পুনরায় শুরু করে। সর্বশেষ H-3 মডেলটি হল একটি নতুন 3-0 কনফিগারেশন পরীক্ষামূলক যান, যা কোনো বুস্টার ব্যবহার করে না। এর পরিবর্তে এর 3টি প্রধান ইঞ্জিন রয়েছে। পূর্ববর্তী মডেলগুলোতে 2টি ইঞ্জিন ছিল। মহাকাশ সংস্থাটি তার প্রধান রকেট কর্মসূচিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয় কিনা সেদিকেই সবার দৃষ্টি নিবদ্ধ ছিল। আগামী মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের ভারত সফর এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার জন্য প্রস্তুতি চলছে। জাপান সরকার শুক্রবার ক্ষমতাসীন জোটকে একটি খসড়া সময়সূচি সম্পর্কে অবহিত করে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তাকায়ুচি 1 জুলাই থেকে 3 দিনের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কেন্দ্রীয় শহর গুয়াহাটি সফর করবেন এবং পরদিন মোদীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন। এটি হবে 2 নেতার মধ্যকার দ্বিতীয় সরাসরি বৈঠক। ধারণা করা হচ্ছে শীর্ষ নেতাদের নিয়মিত পারস্পরিক সফরের ব্যবস্থা করার মাধ্যমে তাকায়ুচি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে নিতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে ইরানের ওপর খুব কঠোর আঘাত হানার পাশাপাশি দেশটির তেল অবকাঠামো দখল করে নেয়ার হুমকি দিচ্ছিলেন। তবে তিনি এখন বলছেন যে তিনি হামলাগুলো বাতিল করেছেন এবং ইরানের উচ্চ পর্যায়ের নেতারা একটি চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা এইমাত্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি চমৎকার নিষ্পত্তি ঘটিয়েছি এবং এখন শুধু নথিপত্র চূড়ান্ত করার অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি। সম্ভবত ইউরোপে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা চুক্তিটি অনুমোদন করেছেন এবং তিনি আরও বলেন চুক্তিটি স্বাক্ষরিত হলেই যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নেবে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির কথা নিশ্চিত করেনি। সংস্থাটি এও উল্লেখ করেছে যে ট্রাম্প গত 2 মাস ধরেই বারবার দাবি করে আসছেন যে একটি চুক্তি আসন্ন। অন্যদিকে ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে চুক্তির লিখিত রূপ এখনও অনুমোদিত হয়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। নয়াদিল্লি জানিয়েছে, ওমানের উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন। জাহাজটি থেকে আরও 21 জনকে উদ্ধার করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ পোস্ট করেছে। তাদের ভাষ্যানুযায়ী ফুটেজে দেখা যাচ্ছে, জাহাজটির ইঞ্জিন রুমে সূক্ষ্ম লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায়, ক্রুরা বারবার মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় তাদের বাহিনী ট্যাঙ্কারটিকে অচল করে দেয়। সেন্টকমের ভাষ্যানুযায়ী, তারা ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানায়। মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। মন্ত্রণালয় এটিও উল্লেখ করেছে যে, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল পুনরুদ্ধার করতে হবে। জাপানি চিপ নির্মাতা প্রতিষ্ঠান র্যাপিডাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর উন্নয়নে সহযোগিতার জন্য তারা ব্রিটিশ ও ইতালীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছে। র্যাপিডাসের প্রেসিডেন্ট কোইকে আৎসুয়োশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন। কোইকে বলেন, শনিবার থেকে শুরু হতে যাওয়া তাকাইচির ইউরোপ সফরের সঙ্গে সঙ্গতি রেখে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। কোইকেও বলেন যে, সম্মিলিতভাবে একটি নতুন বিশ্ব ও প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে আমরা এই চুক্তি স্বাক্ষরকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে চাই। তাকাইচি বলেন, বিশ্বব্যাপী চিপের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। আমি শুধু যুক্তরাজ্য ও ইতালি নয়, বরং অন্যান্য সমমনা দেশগুলোতেও র্যাপিডাস চিপের প্রসার ঘটাতে চাই। দুইজন ইয়োকোজুনা গ্র্যান্ড চ্যাম্পিয়ন জানিয়েছেন যে, আসন্ন প্যারিস সফরে তারা জাপানের ঐতিহ্যবাহী কুস্তি সুমোর আকর্ষণীয় দিকগুলো তুলে ধরতে আগ্রহী। 31 বছরের মধ্যে ফরাসি রাজধানীতে এটি এ ধরনের প্রথম সফর। শনিবার ও রবিবার অনুষ্ঠেয় প্রদর্শনী টুর্নামেন্টে প্রায় 120 জনের অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে শীর্ষ বিভাগের কুস্তিগির ও রেফারিরা থাকবেন। ইয়োকোজুনা হোশোরিউ এবং ইয়োকোজুনা ওনো সাতো বৃহস্পতিবার প্যারিসে সাংবাদিকদের সাথে কথা বলেন। মঙ্গোলিয়ার অধিবাসী হোশোরিউ বলেছেন, তিনি ফ্রান্সের মানুষকে সুমো কতটা দুর্দান্ত তা দেখানোর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন। প্রথম দিনেই ডান পায়ে আঘাত পাওয়ায় হোশোরিউ মে মাসের গ্র্যান্ড টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তিনি জানান, দৈনিক চিকিৎসা কর্মসূচির ফলে আঘাতটি প্রায় সেরে গেছে। অন্যদিকে বাম কাঁধের চোটের কারণে ওনো সাতো মে মাসের পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, তবে তার মতে সেটি এখন অনেকটাই সেরে উঠছে। এই জাপানি কুস্তিগির আরও বলেন যে, জুলাই মাসের টুর্নামেন্টের জন্য জাপানে কঠোর প্রশিক্ষণ শুরু করার আগে তিনি প্যারিসে নিজের সেরাটা দিতে চান।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: শ্রোতা বন্ধু, NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখি।
0: আজ এই আসরের 15তম পাঠে শেখা হবে কিভাবে আপনি ট্যাক্সি ড্রাইভারকে আপনার গন্তব্যের কথা বলবেন।
1: বন্ধুরা, শুরুতেই চলুন আসরের মূল কাহিনীতে চলে যাই। চীন থেকে আসা ফটোগ্রাফার মিয়া আজ নাগানো জেলায় এসেছে উষ্ণ প্রস্রবণের ছবি তুলতে। সে জিগোকুদানি ইয়াইন কোয়েন নামের এক পার্কে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করছে। বিখ্যাত এই পর্যটন স্থানে বন্য বানরেরা শীতকালে উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামে।
0: তাহলে শুনুন 15তম পাঠের কথোপকথন।
2: どちらまで？
3: 猿の温泉までお願いします。
2: はい、わかりました。こちらは初めてですか？
3: はい、初めてです。猿の写真を撮りに行きます。
2: そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
0: エバリエルプロティティバックボジャーチェスタカラジャー。
1: ট্যাক্সি চালক জানতে চাইলেন
0: কোথায় যাবেন।
1: মিয়া তার গন্তব্যের কথা তাকে জানালো এভাবে, ট্যাক্সি চালক তখন বললেন,
0: ঠিক আছে, এখানে প্রথমবার এসেছেন বুঝি।
1: মিয়া উত্তরে বলল,
0: হ্যাঁ, প্রথমবার এসেছি। আমি বানরদের ছবি তুলতে যাচ্ছি।
1: চালক বললেন,
2: সো দেস কা।
0: আচ্ছা, তাই নাকি।
2: কিউ আ সামুই কারা সারু গা তাকসান ওনসেন নি হাইতে মাসু ইয়ো।
0: আজ বেশ ঠান্ডা পড়ায় বিপুল সংখ্যক বানর উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামবে।
1: উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামা বানরগুলো তুষার বানর নামে ব্যাপকভাবে পরিচিত।
0: এই পার্ক পার্বত্য অঞ্চলের গভীরে অবস্থিত। শীতকালে এলাকাটি তুষার আবৃত হয়ে পড়লে সেখানে পৌঁছা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও দেশ বিদেশের বহু পর্যটক এই দুঃসাধ্য কাজটি করেন। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে সারুনো ওনসেন নিয়ে যান প্লিজ। এই বাক্যটির গঠনশৈলী মনে রাখলে আপনি ট্যাক্সি চালককে আপনার গন্তব্যের কথা জানাতে পারবেন। এবারে বাক্যটির অর্থ জেনে নেওয়া যাক।
4: সারু নো ওনসেন
0: মানে হল বানরদের উষ্ণ প্রস্রবণ। লক্ষ্য করুন,
4: সারু
0: অর্থাৎ বানর এবং
4: ওনসেন
0: বা উষ্ণ প্রস্রবণ কথাগুলোর মাঝে পার্টিকেল নো ব্যবহার করে এই দুটি বিশেষ্যকে যুক্ত করা হয়েছে। এখানে মূলত প্রথম বিশেষ্য দ্বিতীয়টিকে গুণান্বিত করেছে। এরপর
4: মাদে
0: হচ্ছে আরেকটি পার্টিকেল যার অর্থ পর্যন্ত, আর
4: অনেগাইশিমাস
0: মানে হল প্লিজ বা দয়া করে, অনুগ্রহ করে ইত্যাদি। কারো সহায়তা চেয়ে অনুরোধ জানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এবারে আজকের শিক্ষণীয় পয়েন্ট। চালককে আপনার গন্তব্যের কথা বলার সময় প্রথমে আপনার গন্তব্যের নামটির সঙ্গে জুড়ে দিন
4: মাদে
0: এবং তারপর বলুন
4: অনেগাইশিমাস।
1: বুঝতে পেরেছেন তো শ্রোতা বন্ধুরা? তাহলে এবার শুনে শুনে বলুন
4: অনেগাইশিমাস। সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাস। সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাস।
0: এবারে আসুন একজন ট্যাক্সি চালক আর যাত্রীর মধ্যে একটি নমুনা কথোপকথন শুনি।
5: দোচিরা মাদে দেসু কা?
6: কুকো মাদে ওনেগাইশিমাসু।
0: কথাগুলোর অর্থ এবারে জেনে নেওয়া যাক।
5: দোচিরা মাদে দেসু কা?
1: কোথায় যাবেন?
0: এখানে
4: দোচিরা মাদে
0: কথাটির মধ্যে
4: দোচিরা
0: হল একটি প্রশ্নবোধক সর্বনাম যার অর্থ কোথায়। একই অর্থবোধক
4: দোকো
0: শব্দটির তুলনায় এটি আরও বেশি মার্জিত। নমুনা সংলাপে এর পরে আছে যাত্রীর উত্তর,
6: কুকো মাদে ওনেগাইশিমাসু,
1: এয়ারপোর্টে নিয়ে চলুন প্লিজ।
4: 空港
0: শব্দটির অর্থ এয়ারপোর্ট
1: ঠিক আছে বন্ধুরা এবারে আপনারা চেষ্টা করুন
4: 空港までお願いします
0: আচ্ছা এবারে অন্য কোনো গন্তব্য নিয়ে অনুশীলন করা যাক মনে করুন আপনি টোকিও স্কাইট্রি যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে উঠেছেন টোকিও স্কাইট্রি কথাটির জাপানি উচ্চারণ হল
4: টোকিও স্কাইট্রি টোকিও স্কাইট্রি
0: এবার তাহলে চেষ্টা করে দেখুন তো চালককে আপনি কি বলবেন
3: টোকিও স্কাইট্রি মাদে ওনেগাইশিমাসু
1: কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি গন্তব্যে যাওয়ার লিখিত পথ নির্দেশনা অথবা মানচিত্র চালককে দেখাতে চাইবেন
0: হ্যাঁ আর এরকম কোনো ক্ষেত্রে মনে করুন আপনি একটি মানচিত্রে কোনো সুনির্দিষ্ট হোটেলের নাম দেখিয়ে চালককে বলতে চাইলেন আমাকে এই হোটেলে নিয়ে চলুন প্লিজ এক্ষেত্রে এই হোটেল কথাটির জাপানি যদি
4: হয়
0: তাহলে পুরো বাক্যটি কি হবে বলুন তো
5: このホテルまでお願いします
0: এবারে আরো শিখি পর্ব আজকের কথোপকথনে আপনারা শুনেছেন
4: お願いします
0: কথাটি লোকজনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুবিধা বা সহযোগিতা পেতে চাইলে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে আজ এই অংশে কথা হবে
4: お願いします
0: কথাটির আগে যে কোনো বিশেষ পদ লাগিয়ে দিলে সে জিনিসটি পাওয়ার অনুরোধ আপনি প্রকাশ করতে পারেন যেমন ধরুন হোটেল থেকে চেক আউট করতে আপনি বলতে পারেন আবার রেস্তোরাঁ বা কফি শপে গিয়ে এক কাপ কফি অর্ডার করার ক্ষেত্রেও এটি বলতে পারেন কফি শব্দটির জাপানি উচ্চারণ
4: কোহি কোহি
0: কাজেই আমাকে এক কাপ কফি দিন প্লিজ এই কথাটির জাপানি হবে
4: কোহি ওনেগাইশিমাস
0: আচ্ছা রেস্তোরাঁয় বিল চাওয়ার সময় কি বলবেন বিল কথাটির জাপানি হল
4: ওকাইকে ওকাইকে
0: কাজেই সেক্ষেত্রে আপনি বলতে পারেন
4: ওকাইকে ওনেগাইশিমাস
0: মানে আমাকে বিলটি দিন প্লিজ
1: বন্ধুরা শুনে শুনে বলুন
4: চেক আউট ওনেগাইশিমাস
0: এ পর্যায়ে আমরা আরো একবার শুনে নেব আজকের পাঠের কথোপকথন
7: こちらは初めてですか?はい、初めてです。猿の写真を撮りに行きます。そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。ハルさんの知恵袋。এবারে
1: হারুসানের পরামর্শের ঝুলি এতে আজ আমরা জাপানের ট্যাক্সি নিয়ে আলোচনা করব
0: জাপানে গাড়ি ভাড়া প্রধানত দূরত্বের ভিত্তিতেই নির্ধারিত হয় অতিক্রান্ত দূরত্ব এবং প্রযোজ্য ভাড়া মিটারে ভেসে ওঠে কাজেই ভাড়া নিয়ে দর কষাকষির কোনো অবকাশ নেই
1: ট্যাক্সি কিভাবে পাওয়া যায়
0: বেশিরভাগ এয়ারপোর্ট স্টেশন হোটেল এবং পর্যটন স্থানে ট্যাক্সি স্ট্যান্ড থাকে যেখান থেকে সহজেই ট্যাক্সি পেতে পারেন শহরাঞ্চলে রাস্তায় খালি ট্যাক্সি আসতে দেখে হাত তুললেই সেগুলো থামবে
1: আচ্ছা দিদি ট্যাক্সি বেশ সুবিধাজনক কিন্তু বড় বড় নগরীতে যানজটের কারণে ভ্রমণের সময়টুকু প্রত্যাশার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়
0: ঠিকই বলেছেন তাছাড়া ভ্রমণের সময় বেড়ে যেতে থাকলে ভাড়াও সে অনুযায়ী বাড়তে থাকবে বন্ধুরা সহজে জাপানি ভাষার আজকের আসর কেমন লাগলো জানাবেন কিন্তু
1: আগামী আসরেও সঙ্গেই থাকবেন আশা করি
8: 日本です。東京からお送りします。
7: This is NHK World, Radio Japan, Tokyo.